শ্রোতা বন্ধুমানে বর্তমান কার্যক্রম শুনছেন্তে আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হেউছি ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্জ যোগে। আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে মধ্যে আপনার শুনেপারে। বর্তমান আপনার শুনছেন্তে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা। আরাধনা কার্যক্রমের পরবর্তী শিল্পী সুধাকর মিশ্র, গীত রচনা করেছেন রঘুনাথ রাউত।

0: শ্রোতা বন্ধু, আশা করুচি এই মঙ্গল প্রদীপটি আপন মানকু জাগ্রত ও নূতন আশার সঞ্চার করিথিব, আপনকর সমগ্র ইন্দ্রিয়কু পবিত্রময় করিথিব। শ্রোতা বন্ধু, ঈশ্বরঙ্ক অবদান অতুলনীয়। সৃষ্টির সরঞ্চনারে পরিবেশর মহত্ব বিশেষ প্রতিপাদন করে। ধার্মিক দৃষ্টিকোণরু সৃষ্টিকু ঈশ্বরঙ্কর অদ্ভুত কৃতি বলি মনাযায়, ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণরু ব্রহ্মাণ্ড পৃথিবীর উৎপত্তি প্রাকৃতিক প্রক্রিয়ারে হয়েছি বলি ব্যাখ্যা করা যায়। শ্রোতা বন্ধু, পরিবেশ হচ্ছে আম জীবনর আধার। বায়ু, জল, মাটি, আকাশ ও জীবজগত ঠারু আরম্ভ করি মনুষ্য সমস্তে পরিবেশর আধার। সুস্থ ও সুন্দর জীবন পাইঁ স্বচ্ছ পরিবেশ আমমানক পাইঁ নিতান্ত আবশ্যক। তেবে আজি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজির এই দিবসে কোন মহত্ব রয়েছে, আসন্তু শুনিবা এই সুন্দর বার্তাটি। ম্যাডাম, আপনার পরিচয়টা?
1: নমস্কার স্যার, আর নমস্কার মোর সমস্ত শ্রোতা বন্ধু মানুষ। মু হচ্ছি ডক্টর প্রজ্ঞাপতি। আমার সোয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপিকা ভাবে কার্যরত।
0: ম্যাডাম, আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বর্ষ আমরা এই বিশ্ব পরিবেশ দিবস কু পালন করিথাও। তবে পরিবেশ দিবসর মহত্ব কোন টিকে কইপারিবে?
1: পরিবেশর জীবন উপরে কেতে ভূমিকা আমি সমস্তে জানিছে। সেথিপাই আমি ছুয়াটিয়ে জন্ম হলে আমি চাহু তাকু গোটিয়ে সুন্দর পরিবেশ ভিতরে রাখিয়া পাই। কারণ বাপা মা যেতে বি ইন্টেলিজেন্ট হইথাও না কাহিকি, যেতে বি ভালো হইথাও না কাহিকি, যেতবেলে পরিবেশটা তার খারাপ থাকে তা উপরে খারাপ প্রভাব পড়িবার বহু সম্ভাবনা থাকে। সেথিপাই সেম দিনু দিন আমার পরিবেশ আমার ধীরে ধীরে প্রদূষণ হবার লাগিছে। যে অক্সিজেন আমি নউচে, কিছু বর্ষ পূর্বে আমি যেতে ভালো যেতবেলে গোটে জায়গায় বসুলে কেতে সুস্থ অনুভব হউথিলা, কিন্তু আমি যেতবেলে গোটিয়ে অরবান এরিয়ারে ভুবনেশ্বর কটক পুরী হো আমি গোটে বন্ধ রুমে বসিলে এবে আমাকে এতে অননি লাগুছি, বহুত কম সময় বি বিনা এসি রে বঞ্চি পাওনি। আপনি জানিপারুথিবে বর্তমানে আমার পরিবেশ কেতে ক্ষতিকারক হয়েগলানি। সেথিপাই বর্তমান বি আমার হাতরে টাইম অছি, গোটিয়ে গছ বঞ্চিবা আগরু বর্তমান আমাকে যেতে পারিবা গছ রোপণ করিবা পড়িব। কারণ যে নিঃশ্বাস নহুছে অম্লজান, 90% অক্সিজেন আমি গছঠু পাইথাও, আউ 80% খাদ্য আমি গছঠু পাইথাও। কিন্তু আমি সেই গছকু আজি কাটি এতে পরিমাণে ঘর অরবান এরিয়া করিবার লাগিছে, ভুলে যাচ্ছে যে গছর ভূমিকা। সেথিপাই গরম তাপমাত্রা বড়িবা সহিত জলবায়ু পরিবর্তন বি হেই চালিছি।
0: ম্যাডাম, বড়া কথা কইলে। কিন্তু বর্তমান দেখন্তো যেমতি আমার পরিবেশ অসন্তুলিত অবস্থার আছি, আমার অত্যধিক গরম বড়ুচি, আমার গরম দিনরে বিশেষ করি কালবৈশাখীঠু আরম্ভ করি আমার অদিনিয়া মেঘ আসুচি এবং বাতিয়া আসুচি এবং ধীরে ধীরে ধীরে ধীরে পরিবেশ প্রদূষণ হেই চালিছি, আর মুখ্য কারণ কোন?
1: আর গোটি হি মুখ্য কারণ হচ্ছে জঙ্গল নষ্ট করিবা, গছ কাটিবা, আর বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপায় ভুলি রাসায়নিক পদার্থ ব্যবহার করিবা। যেমতি কি ধীরে ধীরে গছ কাটি দেলে গছর পরিমাণ কমি কমি যাচ্ছে, তা দ্বারা আমার মাটি ক্ষয় হয়ে চালিছে, মাটির উর্বরতা নষ্ট হয়ে চালিছে। আমি পুনি যেতবেলে চাষ করিয়াকু যাওছে, আমি সেই মাটিরে চাষ করিয়াকু যে পূর্বকালরে সেই মাটিরু যেতবেলে আমি 20% সার বা 10-20% কীটনাশক ব্যবহার করি আমি ভাল অমল পাউথিলে, আমি সেই মাটিরে 80-90% সার, 90-100% কীটনাশক ঔষধ ব্যবহার করিয়াকু পড়ুছে। আপনি জানিপারুথিবে আর কেতে ক্ষতিকারক প্রভাব আম শরীর উপরে রয়েছে। সেথিপাই মু সমস্তকু অনুরোধ করিবে আপনকর এই কার্যক্রম মাধ্যমে যেতে পারুচন্তি গছ রোপণ করন্তু। পরিপার্শ্বরে সফিসিয়েন্ট জায়গা নাই, ছাত উপরে যে গছ আজিকালি রুফটপ গার্ডেন কু বহুত প্রোৎসাহন দিয়া হচ্ছে, গছ লগান্তু। আপনি যদি

শ্রোতা বন্ধু, পুণ্য পবিত্র মাটি শ্রীক্ষেত্র প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক থাই আসতে মহাপ্রভুঙ্ দর্শন পাই মহাপ্রভুঙ্কর সান্নিধ্য টিকে পাইবা পাই কেতে আশা বিশ্বাস নেই পাদ রাখতে

0: এই শ্রীক্ষেত্র মাটিরে কুহাযায়ে এ মাটিরে কুয়াড়ে দেবতা বাস করন্তি, তেণু এই শ্রীক্ষেত্রর সরদা বালিরে পাদ থইদেলে কোটি জন্মর পাপ ক্ষয় হয়ে যায়। তেণু প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক ধাই আসন্তি মহাপ্রভুঙ্ক দর্শন পাই। আম পাখে জন সেমতি অতিথি অছন্তি পুরী শ্রীক্ষেত্রকু জগন্নাথঙ্ক দর্শন পাই আসিছন্তি। তেবে আসন্তু তাঙ্ক মুহরু মহাপ্রভুঙ্কর অনুভূতি শুনিবা।
1: ভাই আপনার পরিচয়টা?
2: অনাদি দাস মোনা।
1: কোটি আসছন্তি?
2: বালেশ্বর।
1: জগন্নাথ দর্শন কলে?
2: আজ্ঞা।
1: কেমতি লাগিলা?
2: বহুত ভালো লাগিলা, আউ শান্তি বি লাগিলা, প্রসাদ সেবন করলু, প্রসাদ খাইলা পরে বহুত আনন্দ লাগিলা।
1: বর্তমান কেতে থর আপনি পুরী আসলেনি?
2: মু কমসে কম 4-5 থর আসলি, মতো বহুত ভালো লাগে জগন্নাথ দর্শন করে।
1: পূর্বর পুরী আর বর্তমান পুরী ভিতরে ফরক কোন?
2: না, পূর্ব কথা তো আমি কই পারিবানি, তথাপি আমার যেতিক অনুভূতি আমি আসিবা ভিতরে এবিকা পুরীর বহুত নিয়ারা। আগ বাপা বহুত সেমানক কথা তো আমি কই পারি, সেমানে তাঙ্ক সহ আসলে, কিন্তু আমি এবে যে আসছে এতে বহুত আনন্দ জনক
1: লাগুছে।
2: আজ্ঞা,
1: মহাপ্রসাদ খাইলে?
2: আজ্ঞা।
1: অনুভূতি কিন্তু রহিলা?
2: টেস্ট অবশ্য টিকে কম থিলা, কিন্তু ভালো লাগিলা।
1: জগন্নাথ কো নেকি অনুভূতি কোন?
2: জগন্নাথ কো তাঙ্ক অনুভূতি আমি কই পারিবা।
1: মহাপ্রভু কোন মাগিলে?
2: না, সেটা সিক্রেট রখাই, সেটা কুয়া যায় আমার মনস্কামনা পূর্ণ হলে আমি কইবা, সেটা সিক্রেট রহিলা।
1: তথাপি মন ভিতরে কোন?
2: মন ভিতরে তো বহুত কিছু মাগিছি, তারপরে দেখা যাচ্ছে কোন হচ্ছে।
1: পুরীর কোন আপনার ভালো লাগিলা?
2: পুরীর সব জিনিস ভালো, যেটি জগন্নাথ ভগবান অনেক মানে সেটি কিছু ভালো নাই বলে আমি কই পারিবা, এটি সব ভালো।
1: পুরীর কো খাদ্য আপনার ভালো লাগে?
2: পুরীর তো টঙ্ক তোরাণী পিলে বহুত টেস্ট লাগলা, তারপরে আমার সরবত পিলে সরবত বি ভালো টেস্ট লাগলা।
1: খজা ভালো লাগে পুরীর?
2: পুরীর খজার হচ্ছে কোয়ালিটি অলগা অলগা অলগা, ভালো পয়সা নিলে তার টেস্ট অলগা হব, কম পয়সা নিলে তার টেস্ট অলগা হব, কিন্তু সব নিয়ারা।
1: বালেশ্বরের সমুদ্র আছে এবং পুরীর সমুদ্র আছে, এই দুইটা ভিতরে ফরক কোন?
2: এটি হচ্ছে জগন্নাথক ধাম, জগন্নাথ যে নিজে সেটা সৃষ্টি করেছেন, তাকে এটা সবুঠু নিয়ারা হব, সেটা কিন্তু এত ভালো হবনি, সেটা যাহানে বি কম হব।
1: সমুদ্র স্নান কলে?
2: আজ্ঞা।
1: কোন লাগিলা?
2: বালিরে গাধিলে, গরম টিকে পড়ছি বেশি গাধিলে দেহ খারাপ, সেটা পড়ে।
1: পুনি কেবে পুরী আসবে?
2: আসবা পুনি স্নান পুনিবার আসবা। আজ্ঞা।
1: বর্ষ কত থর আসন্তি?
2: আসি 2-3 থর আসি, ফ্যামিলি আসন্তি, আমি ফ্যামিলি আনলে আমি এত একা একা নেক্সট থর আসি।
1: যাও ভাই, আকাশবাণী কো আপন সময় দেতো, আপনাকে অশেষ ধন্যবাদ।
2: আজ্ঞা, নমস্কার, জয় জগন্নাথ।

0: আজি তো সময় হয়ে যাই কার্যক্রম আপনার বিদায় নেওয়া তবে আজির কার্যক্রম কিপরি লাগিলা আপনার মতামত দেওয়া ভুলবে আমিকা পুরী পরিক্রমা কার্যক্রম মারফৎ কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী পিনকোড 752001 তবে কার্যক্রম এইটি শেষ করে আপনার বিদায় নেছি উপস্থাপনার মু বিভূতি নমস্কার।
1: অঞ্জলি আজির শিল্পী রবীন্দ্র কুমার মহাপাত্র, সঙ্গীত শরত কুমার নায়ক, প্রযোজনা দুর্গা মাঝি। প্রথম শিল্পী গাইছেন গৌর পট্টনায়কঙ্ক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অঞ্জলি কার্যক্রমে শেষের শিল্পী রবীন্দ্র কুমার মহাপাত্র গাইছেন গৌর পট্টনায়কঙ্কর রচনা।

0: এই সুন্দর সুমধুর গীতটি পরে আসন্ত যোড়ি হওয়া আমার পরবর্তী শ্রোতাঙ্ক সহিত।
1: আপনার
2: তো ব্রহ্মগিরি বালি হরচন্ডী মন্দির অছি আচ্ছা সি বালি হরচন্ডী আপনার গুপ্ত হরচন্ডী আচ্ছা গুপ্ত হরচন্ডী কাহিঁকি সে গুপ্ত অবস্থায় অছন্তি না কোন তার কোন ইতিহাস কোন তার কিছু অছি
1: তেমন
2: সমুদ্র কূল অছি আপনার গুপ্ত হরচন্ডী অছন্তি আচ্ছা বিশেষ কোন পূজা পর্বাণী সেটি হুয়ে কো সময় ভিড় হুয়ে অধিক
1: এই রাজ্য সময়

0: আশা করি আপনার আমার শ্রোতাঙ্কর অনুরোধর গীতটি নিশ্চয় পছন্দ আসিথিবো। আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে আপন মানে শুনছন্তি হ্যালো আকাশবাণী পুরী। এই কার্যক্রমর পরবর্তী কলর কি অছন্তি তাঙ্কু আসন্তু শুনিবা।
1: ভজমন ভাই ঢেঙ্কানাল কো জাগার কোছন?
2: আজ্ঞা কপিলাসরু কোদুলি।
1: কপিলাস উপর?
2: আজ্ঞা।
1: আপন ঘর কোন? সে কপিলাস পাহাড় উপরে?
2: তলে।
1: আচ্ছা আপনার গাঁ না বি সেই কপিলাস?
2: না না, আমার গাঁ না হচ্ছে সরষাপদা রামে। আজ্ঞা আজ্ঞা, সেই তো কপিলাসটা 2-3 কিলোমিটার দূর।
1: 2-3 কিলোমিটার? আচ্ছা বড়িয়া। কপিলাস এ বর্ষ লোক কেমতি হইতলে?
2: আজ্ঞা বোল বমরে টিকে ভিড় রহুছি, আর শিবরাত্রি জাগর, আর শিব বিবাহ।
1: শিব বিবাহ এবে গলা শীতল ষষ্ঠী, কেমতি কোন পাললে আপন?
2: আজ্ঞা স্যার সেমতি টিকে লোক ভিড় হচ্ছে, দোকান বজার টিকে সবু জিনিস স্যার এটি মিলে। আ
1: আচ্ছা বড়িয়া। আপনার তাহলে সে ব্যবসায় তা ভিতর কিছু করতে না আপনার অলগা কিছু করেন?
2: আজ্ঞা মু সেমতি স্যার বেপার ফেপার তো কিছু না স্যার, আমার এই কুকুড়া ফার্ম।
1: কুকুড়া ফার্ম করছেন? কেতে খন্ড কুকুড়া রাখছেন?
2: আজ্ঞা 3500-4000 ভিতরে।
1: বড় ফার্ম আপন করছেন? আউ খালি ব্রয়লার করছেন না আউ কোন বনরাজ হরিকা করছেন?
2: হ্যাঁ স্যার বনরাজ করিবার ছিলা যে স্যার, তার দানা টিকে স্যার টিকে বেশি হয়ে যাবে,
1: বেশি পয়সা হয়ে যাচ্ছে, তখন লাভ বেশি হবেন তা ধরে?
2: আরে লাভ স্যার ইয়ে ইয়ে আমার বেশি হলে 30-35 দিন ভিতরে স্যার ব্রয়লারটা হয়ে যাচ্ছে।
1: আচ্ছা
2: এ স্যার টিকে লেট হব?
1: লেট হব, তেণু যে ব্যবসায় বেশি লেট হব সেপা টিকে পেসেন্স দরকার। যে একা করছেন না আউ কি মিশিকি কাহা সাংরে করছেন?
2: না আমি দুইজন রহছু,
1: দুইজন সাঙ্গ মিশিকি করছেন।
2: আজ্ঞা।
1: আচ্ছা কেতে কোন ইনভেস্টমেন্ট করছেন? নিজ ঘরে করছেন না কোটি করছেন সব?
2: স্যার পশুপতি কোম্পানি স্যার।
1: ও পশুপতি আপনার আসিকি সি দৌছি মাল, আপনার বি মাল সি নৌছি?
2: আজ্ঞা খালি আমি বড়াই কেন দৌছি।
1: আপনার কিলেকরে কেতে খন্ডে আপন পাউছন্তি বলি ভাবছন?
2: কিলেকরে আমার স্যার মানে এটি কুইন্টাল হিসাবে গলা বেলু কেজিটে স্যার আমার 5-7 টাকা ভিতরে পাইলে আমার স্যার বহুত লাভ হবে।
1: বহুত লাভ? আচ্ছা তথাপি প্রতি মাসে কেতে খন্ডে আপনার আউটপুট বাহারে কেতে কুইন্টাল খন্ডে?
2: আরে
1: গোটে ব্যাচ 45 দিন না কেতে?
2: 35-40।

শ্রোতা বন্ধু, আমি সমস্তে জাঁছে যে স্বাস্থ্য হি সম্পদ। তবে শরীরক নিরোগ ও সুস্থ রাখা হলে নির্মল পরিবেশর আবশ্যকতা রয়েছে। যদি আমি আমার পরিবেশক উত্তম রাখা, তাহলে এই ধরাপৃষ্ঠ হসি উঠব। বৃক্ষ লতাঠার আরম্ভ করে বিভিন্ন পশুপক্ষী পর্যন্ত সমস্ত সংখ্যা ধীরে ধীরে কমিবার লাগিলা। এবে বর্ষার অনিয়মিততা, ভূতল জলস্তর হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি, মৃত্তিকার উর্বরতা হ্রাস ভি সমস্যা দেখা গলা। তবে শ্রোতা বন্ধু, আজ এসব কথা কী কুচি আপন মানে নিশ্চয় ভাবুবে। হ্যাঁ, মু নিশ্চয় এ বিষয়ে আগুক কহবি, কিন্তু বর্তমান সময় হয়েছে গীত শুণবার। তবে বর্তমান আসন্তু সমস্তে মিশে শুণবা কার্যক্রমের পরবর্তী গীতটি। কণ্ঠে যাই শিল্পী তৃপ্তি দাস, চলচ্চিত্র মন রহিগলা তুমরে ঠারে।

শ্রোতা বন্ধু, আমি আলোচনা করছি পরিবেশ সম্পর্কে। প্রাকৃতিক সম্পদরে ক্ষমা করবে, প্রাকৃতিক সম্পদরে পরিপূর্ণ আম পৃথিবী। প্রাকৃতিক সম্পদক নষ্ট করা ফলরে ভূমিকম্প, সুনামি পরি বিপর্যয় দেখা দেউছি। খালি এতিকি নয় শ্রোতা বন্ধু, জঙ্গল নষ্ট হওয়া যোগ বন্যজীব মানে জঙ্গল বাহারকু পড়াই আসুচন্তি। সেমানকর স্থায়ী বাসস্থান অভাবরু সেমানে এনেতেনে বুলুচন্তি, ফলরে বিপদ সৃষ্টি হচ্ছে।

শ্রোতা বন্ধু এই বিষয়ে আগুক আমি আলোচনা করা কিন্তু বর্তমানে আসন্ত শুনে নেওয়া শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম পরবর্তী গীতটি কণ্ঠদান করেছেন শিল্পী সান চলচ্চিত্র দিওয়ানা পান্।

0: শ্রোতা বন্ধু, আমি সমস্তে গোটে সুন্দর এবং সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখু, কিন্তু সেই স্বপ্নকে সাকার করা সমস্ত ছোট ছোট পদক্ষেপ নেওয়া পড়ব, যেপরিকি সেভ এনার্জি সেভ ওয়াটার। এহা কেবল গোটে স্লোগান নহে, বরং আম সমস্তর ভবিষ্যৎ এক দায়িত্ব। আমার যেতবে আবশ্যক নথায় সেতবে লাইট, পঙ্খা কিংবা অন্য বিদ্যুৎ উপকরণ বন্ধ করে দেওয়া ঠিক রহব। সেতবে কেবল বিদ্যুৎ সঞ্চয় হুয়েনি, পরিবেশ উপরে মধ্যে চাপ কম পড়ে। সেইপরি পানির প্রত্যেক ঠোপা আমপাই অতি অমূল্য। এক খোলা নলরু ঝরুথিবা পানি আজি সাধারণ লাগিপারে, কিন্তু আসন্তকালি সেই পানির ঠোপাটিয়ে মধ্যে অনেক লোকঙ্ক পাই গোটে সংঘর্ষ করিদেব।
1: সেমিতি যুববন্ধু, আজি বিশ্ব পরিবেশ দিবস অবসরে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছি, তাহা হচ্ছে অ্যাডপশন অফ সস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে স্থায়ী বিকাশকে আপণাইবা। আচ্ছা ভক্তি, তোমার গোটে ছোট প্রশ্ন।
0: হ্যাঁ পচার।
1: আমি সমস্তে বিকাশ চাহু না নাহি?
0: হ্যাঁ, আমি সমস্তে আম জীবনরে, আম ঘরে, আম সমাজরে বিকাশ চাহু। ভালো রাস্তা, উন্নত শহর, অধিক শিল্প, অধিক প্রযুক্তিবিদ্যা, অধিক সুবিধা, কি না চাহিব।
1: কিন্তু যদি বিকাশ পাই আমাকে জঙ্গল ধ্বংস করে দেবা, নদীর পানিকে প্রদূষিত করে দেবা, আও মো বায়ুকে বিষাক্ত করে দেবা, তেবে সেই বিকাশ কো সতরে আমাকে সুখ দেই পারিব?
0: ক্ষণপ্রভা, এর উত্তর হেউচি না, কেবে বি নহে। যেউ বিকাশ প্রকৃতিকে নষ্ট করে লোকমানকু সুবিধা সুযোগ দিয়ে, সে বিকাশ কেবে বি হেলে বিকাশ আড়িকি যায়নি, তার গোটি হি পরিণাম থাই আর সেহা হেউচি বিনাশ।
1: তুমি একদম ঠিক কথা কইছো। স্থায়ী বিকাশর ধারণা তো সমস্তক মনে আসিছি, কিন্তু স্থায়ী বিকাশর প্রকৃত অর্থ হেউচি যে এপরি এক বিকাশ যাহা বর্তমান পিঢ়ির আবশ্যকতা পূরণ করিব, কিন্তু ভবিষ্যৎ পিঢ়ির অধিকারকু কোনসি প্রকার ক্ষতি পৌঁছাইব নাহি। অর্থাৎ আমি প্রকৃতির সম্পদ ব্যবহার করিবা, কিন্তু তাকু শেষ করে দেবা নাহি।
0: হ্যাঁ ক্ষণপ্রভা, স্থায়ী বিকাশ কেবল সরকার কিংবা বৈজ্ঞানিক মানর বিষয় নুহে, এহা আম দৈনন্দিন জীবন সহিত মধ্যে জড়িত। যেতবে আমি প্লাস্টিকর ব্যবহার কম করে দেউ, পানি বঞ্চাও, আবশ্যক নথিলা বেলে ইলেকট্রিসিটি বন্ধ করে দেউ, সাইকেল কিংবা সার্বজনীন পরিবহন ব্যবহার করু, গছ লগাও এবং প্রকৃতি প্রতি সচেতন হেউ, সেতবে হি আমি এই স্থায়ী বিকাশর অংশ হয়ে পারু।
1: যুববন্ধু, যুব সমাজ হি এই পরিবর্তনর সবুঠার বড় শক্তি। আজির যুবপিঢ়ি যদি পরিবেশ অনুকূল জীবনশৈলী কু আপণাইবে, তাহলে আসন্তকালীর পৃথিবী অধিক সুরক্ষিত ও সুন্দর হব। গোটিয়ে গছ লগাইবা, গোটিয়ে প্লাস্টিক ব্যাগ কু না কহিবা, আর গোটিয়ে বুন্দা পানি বঞ্চাইবা, এই ছোট ছোট পদক্ষেপ মিশি এক বড় পরিবর্তন আনিপারিব।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, মনে রাখন্তু, প্রকৃতি আমার আবশ্যকতা পূরণ করে পারিব সত, কিন্তু আমার লোভকু কেবে হেলে পূরণ করে পারিব না। তেনো আমি এপরি এক বিকাশ মডেল আপনাইবা নিহাতি দরকার, যেউঠারে অর্থনৈতিক উন্নতি সহ সামাজিক ন্যায় এবং পরিবেশ সুরক্ষা মধ্যে পরস্পর সহ সহযোগী হউথিবে।
1: তেনো যুববন্ধু, আসন্তু এই বিশ্ব পরিবেশ দিবসরে আমি সমস্তে সংকল্প নেবা যে কেবল বিকাশ নুহে, স্থায়ী বিকাশর পথ আগেইবা, কারণ আজির সচেতন পদক্ষেপ হি আসন্তকালীর সুরক্ষিত পৃথিবী ভিত্তি গড়িব।
0: শেষরে আউ গোটিয়ে কথা হেউচি শ্রোতা বন্ধু, পরিবেশ কোনসি পাঠ্য পুস্তকর অধ্যায় নুহে, এহা আম জীবনর আধার।
1: পৃথিবী আম পাখর বহুত কিছু চাহিনি, সে কেবল চাহে টিকে ভাল পাইবা, আউ টিকে সম্মান আউ দায়িত্ববোধ। যেমিতি কহিলি আপনাকু, গোটে গছ লগাইবা, গোটে পানি বুন্দাকু বঞ্চাইবা, আর প্লাস্টিক ব্যাগ কু না করিবা, গোটি ইউনিট বিদ্যুৎ সঞ্চয় করিবা মধ্যে গোটি ছোট পদক্ষেপ, আউ এই ছোট পদক্ষেপ হি আসন্তকালীর বড় পরিবর্তন।

শ্রোতাবন্ধু শুনিলে হিন্দীরে সম্বাদ প্রচার কলু আকাশবাণী দিল্লি আকাশবাণী পুরী আপনার কার্যক্রম শুণুছেন 103.4 এফএম রে বর্তমান শুণন্তু আজির সন্ধ্যা অধিবেশনর কার্যক্রম সম্পর্কের সূচনা আজ সন্ধ্যা 6:10 রয়েছে এক ওড়িয়া ভক্তি গীত এক দেশভক্তির গীত শুনেপারে সন্ধ্যা 6:15 6:20 শুনেপারে ওড়িয়া অ্যালবমর গীত কেতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত শুনেপারে সন্ধ্যা 7:00

শ্রোতা বন্ধু, এথর আসন্ত শুণবা আজির প্রাতঃ অধিবেশন আসন্তকালি প্রাতঃ অধিবেশনের কার্যক্রম সম্পর্কে সূচনা। আসন্তকালি সকালে 6:05 শুনেপারে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা, 6:40 শুনেপারে গোস্বামী তুলসীদাসঙ্ক দ্বারা বিরচিত শ্রীরামচরিত মানসর ভাগ সংখ্যা 98, 7:25 শুনেপারে কার্যক্রম বাটে ঘাটে, কেতোটি হিন্দি কথাচিত্রর গীত শুনেপারে সকাল 8:30, বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম প্রচার করবু সকাল 9।

কেকে সান এবং হেম সর্দেশাইঙ্ক কণ্ঠে শুণন্তু দিওয়ানাপন কথাচিত্রর এই গীতটিকু।

0: ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকো বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। কার্যক্রমটি উপস্থাপন করেছেন সন্তোষ কুমার লেঙ্কা, প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক।
2: শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর আউ এক নূতন অধ্যায় সহ মু আপনার হোস্ট দোস্ত সন্তোষ স্বাগত করছি আপনার। বাস্তবরে শ্রোতা বন্ধু, কাহিঁকি সূর্য আজি রক্তমুখা? কাহি আগে তো সে আমার বন্ধু পরি থিলা। সতরে কোন সূর্য আম উপরে রুষ্ট না? যেমতি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, আমি এমিতি কিছু ভুল করে বসিছে যোথপাই সূর্য আজি রৌদ্র রূপ ধারণ করেছন্তি। ভাবন্তু থরে নিজ ছাতি উপরে হাত রাখি চিন্তা করন্তু, আজি আমি তো বঞ্চিগলে কিন্তু আম আগামী পিঢ়ির কোণ হব? আমি কোণ আম পিলামানঙ্কু এক জলুথিবা নর্ক উপহার দিয়েযিবা? আমি সারা জীবন কংক্রিট ঘর ভিতরে কেবে লুচি রহিপারিবা নাহিঁ। যদি আগামীকালিকু শীতল করিবাকু চাহুঁচন্তি, তেবে যেমতি প্রকৃতিকে বিগাড়িছে সেমতি প্রকৃতিকে সজাড়িবা মধ্যে আমার কর্তব্য। নিজ পাই নহলে মধ্যে আম পিলামানঙ্ক পাই তো করি পারিবা। এই কংক্রিট জঙ্গল আমাকে শ্মশান করদেব। আসন্তু গোটিয়ে গোটিয়ে করি গোটিয়ে গছ লগাইবা। এই গছ হি আম পিলামানঙ্কু আগামী দিনরে শীতল ছাই দেব। গাড়ি মোটরর সীমিত ব্যবহার ও প্রদূষণ বিরোধরে লড়াই করিবা। আম প্রকৃতিকে বঞ্চাইলে প্রকৃতি নিশ্চয় আম কথা ধ্যান দেব। সময় আসিছি জলুথিবা পৃথিবীকে অমৃতর স্পর্শ দেবা। আজি সচেতন হওয়া, কালি পাই জীবন বঞ্চাইবা। তেণু হে মানুষ জাতি, নিজকে বঞ্চাইবা সহিত আসন্তু এ পৃথিবীকে বঞ্চাইবা।

0: हटा दो।
1: এই সুন্দর সুমধুর গীতটি পরে আসন্তু জুড়ি হেবা আমার পরবর্তী শ্রোতাঙ্ক সহিত।
2: আপনার
3: তো ব্রহ্মগিরি বালি হরচন্ডী মন্দির
2: আচ্ছা
3: সি বালি হরচন্ডী আপনার গুপ্ত হরচন্ডী আচ্ছা গুপ্ত হরচন্ডী কিন্তু সে গুপ্ত অবস্থায় অনেক না কোণ তার কোণ ইতিহাস কোণ তার কিছু আছে
2: তেমন
3: সমুদ্র কূল অছি আপনার গুপ্ত হরচন্ডী অছন্তি আচ্ছা বিশেষ কোন পূজা পর্বাণী সেটি হুয়ে কো সময়ে ভিড় হুয়ে এই রজ সময়ে
2: ভিড়
3: হুয়ে আচ্ছা কেদিন বসে সব জাত হুয়ে এমতি আপনার সেটি
2: আজ্ঞা
3: কেতে দিন হুয়ে রজ মহোৎসব তিন দিন না চার
2: দিন
3: কাশী ভাই কোন সমুদ্র কু যাতে মাছ ধরিয়া কু
2: সেটা তো আমার বৃত্তি ছোট বেলু আমি বাপা মানে সেই কাম করছেন আমি বি সেই কাম
3: আচ্ছা আমার এটি পুরী রে আমি দেখুছু যে প্রতিদিন দেখুছু যে কেই গোটে সমুদ্র ভিতর কো যাইছি পানি পানি নেলা কারেন্ট রে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে সেপটে আপন মানে কোচন্দি যে ছুয়া বেলু সমুদ্র ভিতর কো যাওচন্তি আপনকো ডর লাগুনি না অসুবিধাটা কোন মানে
2: এটি আমার আমার সেমদি কিছু অগার আমি এবে ছোট বেলু রে এবে যা কি দেখি না সেই কাম আমার কিছু ডর নেই
3: ডর নেই
2: সবুবেলে না
3: ডর লাগে কেউ জিনিসটা জাঁতি বলে আপনার ডর লাগুনি আপনার ভাবছেন
2: আমি মুখ্য কথা হচ্ছে আমি সমুদ্র কু ডেলি যা আসা করি না সেইটি আমার ডর লাগুনি সবুবেলে তো যা যাচ্ছি তো বাহন করা
3: আচ্ছা সমুদ্রের গোটে করেন্ট অন্ডর করেন্ট থাকে সেইটা আপনার কিছু ভিড়া ভিড়ি করে নি
2: না না
3: করে নি
2: আশ্রয়
3: করি মানে
2: আচ্ছা
3: মঝিরে মঝিরে ঝড় বাত্যা হুয়ে আপনার মানে সমুদ্র ভিতরে থিবে সেমতি কেবে হইছি ঘটিছি সেমতি
2: না না সেমিতি কিছু ঘটি না আমার বন্যা হওয়া আগুরু সূচনা দিয়া হয়েছে যে সমস্ত ঘর রয়েছে
3: আচ্ছা সূচনা কোটু পাঁতি আপনা
2: আমার গাঁরু
3: গাঁরে সব এমনি সূচনা দিয়া যায় তথাপি যে অজট হইকি তো যাওতিবে কিছু লোক অজটিয়া
2: লোক হ্যাঁ যাও সেমিতি যা কিয়ে উঠে ন জানিয়া লোক সি যাওছেন
3: তেমন যাওতিবে অসুবিধার পড়ুতিবে কোন
2: আচ্ছা
3: বড়িয়া কথা আপনকর মা সবলে সাহা রহন্তু সমুদ্র ভিতরে আউ যেতবেলে এপটে রহিবে সমুদ্র কূলরে বাপা মা আপনকর সাহা ভরসা ঠিক আছে তাহলে এমতি স্নেহ শ্রদ্ধা ভিতরে চালু সংসার কোন গীত শুনিবে দুই জন যাক সাঙ্গ কুন্দু
2: সুন্দরগড় সলমন খান রা যো সিপিলর গীত দাও
3: আচ্ছা সুন্দরগড় সলমন খান কি সে সুন্দরগড় সলমন খান
2: বাবুসান
3: বা বাবুসান আচ্ছা তাহলে ঠিক আছে বাবুসান কো রো আমি শুনিবা এই গীত
2: হ্যাঁ
3: হ্যাঁ তাহলে রইল ভাই নমস্কার
2: হ্যাঁ জয় জগন্নাথ।

0: আশা করে আপনার আমার শ্রোতাঙ্কর অনুরোধর গীতটি নিশ্চয় পছন্দ আসিব। আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে আপন মানে শুণুচার হ্যালো আকাশবাণী পুরী। এই কার্যক্রমর পরবর্তী কলর কি অনেক তাঁকু আসন্তু শুনিবা।
1: ভজবন ভাই ঢেঙ্কানাল কো জায়গার কোচন?
2: আজ্ঞা কপিলাসপুরু কোদুলি।
1: কপিলাসপুরু?
2: আজ্ঞা।
1: আপনার ঘর কোন সে কপিলাস পাহাড় উপরে?
2: স্যার তলে
1: তলে। আচ্ছা আপনার গাঁ না বি সেই কপিলাস?
2: না না আমার গাঁ না হচ্ছে সরষাপদা রামে। আজ্ঞা আজ্ঞা সেই তো কপিলাস 2-3 কিলোমিটার দূর।
1: 2-3 কিলোমিটার? আচ্ছা বড়িয়া। কপিলাস এ বর্ষ লোক কেমতে হইতলে?
2: আজ্ঞা বল বমরে টি ভিড় রহুছি আর শিবরাত্রি জাগর আর শিব বিবাহ।
1: শিব বিবাহ এবে গলা শীতল ষষ্ঠী কেমতি কোন পাললে আপন?
2: আজ্ঞা স্যার সেমতি টিকে লোক ভিড় হচ্ছে দোকান বজার টিকে সব জিনিস স্যার এটি মিলে আউ।
1: আচ্ছা বড়িয়া। আপন তাহলে সে ব্যবসায় তা ভিতর কিছু করতে না আপন অলগা কিছু কর?
2: আজ্ঞা মু সেমতি স্যার বেপার ফেপার তো কিছু না স্যার আমার এই যে কুকুড়া ফার্ম।
1: কুকুড়া ফার্ম করছেন? কেতে খন্ড কুকুড়া রাখছেন?